গত কথা দেখিবা আজি হচ্ছে আফতাব শিবদাসিন প্রসিদ্ধ অভিনেতা তাঙ্কর জন্মদিন অভিনেতা প্রযোজক জুন পঁচিশ উনিশ অঠস্তরি মুম্বাই জন্মগ্রহণ করলে আফতাব মাত্র চৌদ বর্ষ বয়সে অভিনয় জীবন আরম্ভ করতে আফতাব প্রমুখ সিনেমা হচ্ছে মিস্টার ইন্ডিয়া শেহনশাহ চালবাজ আওয়ালা নম্বর সিআইটি ইনসানিয়ত মস্ত কসুর ক্যা প্যার হে ক্যা ইয়ার প্যার হে আওয়ারা পাগলা দিওয়ানা হঙ্গামা প্রমুখ সে ছথর বিভিন্ন পুরস্কার পাই মনোনীত হয়েছেন চারিথর বিজয় হয়েছেন সেইভাবে বিশিষ্ট হাস্য অভিনেতা সতীশ শাহ আজির তারিখ জুন পঁচিশ উনিশশো একাবন জন্মগ্রহণ করলে সতীশ প্রমুখ সিনেমা মধ্যে রয়েছে জানবি দো ইয়ার ইয়ে যো হে জিন্দগি শরাবি ভরসে শরাবাই মে হো না কাল হো না কাল হো না হো ফানা ওম শান্তি ওম আজি মধ্যে বন্ধু বলিউড কুইন করিশ্মা কপুর জন্ম দিন উনিশশো চৌত্রিশ মশিয়া জুন পঁচিশ জন্মগ্রহণ করে করিশ্মা উনিশশো একানবে মশিয়ার করিশ্মা প্রেম কয়েদি চলচ্চিত্র মধ্যে বলিউডে প্রবেশ করে সে জিগর আনাড়ি রাজাবু কুলি নম্বর ওয়ান সদন চলে সসুরাল জিন রাজা হিন্দুস্তানি জুদাই হিরো নম্বর ওয়ান বিবি নম্বর ওয়ান হসিনা মন জায়গি দুলহন হাম লে যায়গি হাম সাথ সাথ ফিজা শক্তি আদি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিভিন্ন পুরস্কার কোড়িয়েটি বিভিন্ন পুরস্কার জিতিথা বেড়ে চব্বিশ থর সে বিভিন্ন পুরস্কার মনোনীত হয়েছেন থাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই বেড়ে ফিল্মফেয়ার কু আট থর মনোনীত হয়ে চারিথর বিজয়ী হয়েছেন করিশ্মা আজ মধ্যে পরমবীর চক্র বিজেতা মনোজ পাণ্ডে জন্মদিন দেশের সর্বশ্রেষ্ঠ সামরিক সম্মান পরমবীর চক্র বিজেতা ক্যাপ্টেন মনোজ কুমার পণ্ডা জুন পঁচিশ উনিশশো পঁচস্তরি মশায় উত্তরপ্রদেশের সীতাপুরে জন্মগ্রহণ করে ইলেভেন গোর্খা রাইফলর ক্যাপ্টেন ভাবে কার্গিল যুদ্ধের নিজের অদম্য সাহস বীরত্ব ও পরাক্রম দেখাই সে উনিশশো অনেশত মশিয়া জুলাই তিন তারিখে চবিশ বর্ষ বয়সে শহীদ হয়ে যাই তাঁর বলিদান পাই তা দুইহাজার মশায় পরমবীর চক্রের মরণোত্তর ভাবে সম্মানিত করা যাই আজ মধ্যে বিশিষ্ট সঙ্গীত নির্দেশক মদন মোহন জন্মদিন উনিশশো চবিশ মশায় মদন জন্মগ্রহণ করে ষাটিয়ে সতুরি পচাশ ষাঠিয়ে সতুরি দশকর বহু চলচ্চিত্রের সুমধুর সঙ্গীতর স্বর দিয়ে শ্রোতা হৃদয় রাজ করেছেন মদন মোহন তাঁর ভাল না হচ্ছে মদন মোহন কোহলি পঞ্জাব প্রমূল বাসিন্দা মদন মোহন অনেক চলচ্চিত্রের নিজের স্বর সঞ্জনা বলিউডে গোটে সুন্দর সঙ্গীতর স্বর গঠন করে পারি সে আকাশবাণী কেন্দ্রের মিউজিক প্রড্যুসর ভাবে কাজ করেছেন অনেক চলচ্চিত্রে মধ্য সে স্বর সঞ্জনা দিয়েছেন আঁখে চলচ্চিত্র মধ্যে সে বলিউডে প্রবেশ করে পরে সারাবি দুলহন এক রাত কি জাহারা মেরা সায়া হীরা রাঞ্জা লালা মজুন নৈনিহাল চিরাগ পরওয়ান মন মৌজি ভাই ভাই প্রমুখ চলচ্চিত্র বহু গীতর স্বর দিয়েছেন মদন মোহন মদন মোহন গজলর সেজাদা লে সে তা প্রিন্স অফ গজল মধ্য কুযায়

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সুজাতা আছে আপনার সহ সো চলি আজ চর্চার।

করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাক দিলসা দিল তক চলিছি মো দেশ। কিন্তু কথা হে হেউ কেতবেলে সময় ইশারা দ্বারাণী মতে এইঠু বিদায় নেওয়াকু। তেণু সাথী যা পূর্ব এটি কহিবি সবুবলে খুশিরে রুহন্তু, হসন্তু এবং অন্যকু হসন্তু। কিন্তু যা পূর্ব আপনার একা করে যাও না, কিছু সময় মধ্যে আউ জনে আর্য মধ্য আপনার সহ যোড়ি হবে, মিঠা মিঠা কথা হবে, মিঠা মিঠা গীত মধ্য শুনেবে। সেতবেলে যাই আপনার কনেক্টেড হয়ে রই থাকুন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিলসা দিলতক সহ। সুজাতাকু এইঠু দিয়ন্তু বিদায়, রহুচি, নমস্কার।

ওয়েলকাম ব্যাক টু গরিচিন্তি 100.4 আকাশবাণী এফএম রনবোক সামাজিক উৎসব ঠারু নেকি নীতিদিনিয়া ঘর কাম পর্যন্ত সবুঠি সবু দরকারী জিনিস পোশাক ঘরকরণা জিনিস ইলেকট্রোনিক জিনিস হো ইত্যাদি ইত্যাদি যাহা বি আপন কহিবে সে সবুকু আমি কিনিবা পাই বা সে সবুকু দেখিবা পাই অর্ডার করিবা পাই আমি আমার স্মার্টফোন উপরে ডিপেন্ডেন্ট আমার সমস্ত হাতের গোটে গোটে স্মার্টফোন এবে অছি যে স্মার্টফোনটি আমি ধরিছে সি তো স্মার্ট নিশ্চয় কিন্তু আমি স্মার্ট সেতিক তো সেই কথা বর্তমান ভাবিবাকু পড়িব কেবল স্মার্টফোন ধরলে তো হবনি স্মার্ট বি হবাকু পড়িব কারণ বর্তমান আমার নীতিদিনিয়া জীবনে আমার বহুত গুড়ে জিনিস এই স্মার্টফোন উপরে ডিপেন্ডেবল হয়ে যাইছু আমি যেমতি আমি কাহাকু কিছু গোটে নম্বর শেয়ার করিবার অছি তো স্মার্টফোন ইউজ করুছে কাহা সহ কথা হবার অছি ভিডিও কল করিবার অছি তো স্মার্টফোন কি ইউজ করুছে যদি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস কাহাকু পঠাইবার অছি তাহলে স্মার্টফোন র ব্যবহার করুছে সব ক্ষেত্রে স্মার্টফোন উপরে আমি বহুত অধিক ডিপেন্ডেবল হয়ে যাইছে তেমন আমার অনেক গুড়িয়ে ডেটা আমার অনেক গুড়িয়ে প্রাইভেট জিনিস এই স্মার্টফোন সহিত রিলেটেড হইকি রয়েছে যোড়ি হইকি রয়েছে সেইপা আমি টিকি আমার স্মার্টফোন কু প্রোটেক্টেড রাখবা পড়ব আমার স্মার্টফোন ব্যবহার কু ভালো ভাবে আমি জাঁয়া পড়ব এবং সেথিরে স্মার্টনেস দেখাইবা পড়ব উসমে আগে স্মার্ট নাই হোগে তো স্মার্টফোন পকড়কে কুছ ফায়দা নাই হোগা তো কন কহুলে আপনার ডিজিটাল এরিয়া আমি মানে অছে স্মার্টফোন উপরে বহু ডিপেন্ডেবল হয়ে যাইছে আমি তো যা বি কিছু আমি ঘরে বসিকি অর্ডার করদৌছে ফোন রে দেখিকি অর্ডার করদৌছে সে সাংগে সাংগে আসিকি আমার ঘর দুয়ার মুহে পৌঁছে যাই পারে মাধ্যম সাজন্তি কি বিভিন্ন অনলাইন শপিং আপ্লিকেশনস আর ওয়েবসাইটস নিজ ইচ্ছারে নিজ মনকু পছন্দ হেলা ভি নিজ বজেট ভিতরে আমি পরচেজ করিবার গোটে মাধ্যম যা প্রত্যেকটি ঘরে আজকাল দেখবাক মিলুছি সুন্দর ডিজাইনস নিউ কালেকশন সেতরে পুনি ট্রেন্ডি কালারস বাজেট ফ্রেন্ডলি হইতিব এ সব জিনিসকু আমি সার্চ করি করি ফিল্টার মারি মারি অনলাইন রে বহুত গোটে বিশাল দুনিয়া ভিতরে কেবে কেবে হজি যাওছে এবং এ হজি যাওয়া ভিতরে কোন হচ্ছে না কেবে কে আমি এবে আমি ঠকামির শিকার হচ্ছে কেবে কেবে নুহে গোটে রিসর্চ জনা পড়িছি বিশেষজ্ঞ মানক কহিবা অনুসারে আম দেশে প্রত্যেক মিনিট রে প্রায় 14 জন অনলাইন ঠকেইর শিকার হচ্ছেন প্রত্যেক মিনিট রে 14 জন মানে ভাবন্তু কেতে

0: সেজহেল মপসন্দা উপস্থাপনের ছিল জাসমিন প্রিয়দর্শিনী এবং নমিতা মল্লিক, প্রযোজনা দুর্গা মাঝি। আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক।
1: সতর্ক রুহন্তু,
2: অংশুঘাতর লক্ষণ গুড়িক হেউছি প্রবল ঝাড় বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টাণি হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা।
1: অংশুঘাত নিমন্তে পূর্ব সতর্কতা গুড়িক হেউছি সকালে কিংবা উপর বেলা খরা কম থিবা বেলে বাহারকু যান্তু, বাহারকু যিবা পূর্বরু যথেষ্ট পানি পিয়ন্তু, হালুকা রঙ্গর ঢিলা পোশাক ছতা ও জোতা ব্যবহার করন্তু, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, অধিক দূর চালন্তু নাহিঁ, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু।
2: অংশুঘাতর প্রতিকার গুড়িক হেউছি রোগীকু খোলা ও থন্ডা জায়গাকু নেই ওআরএস কিংবা চিনি লুণ সরবত অথবা সাধা পানি পিয়ান্তু, পোশাক গুড়িকু যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ডকু ধোই দিয়ন্তু এবং ওদা কপড়ারে পোছন্তু, রোগীকু পঙ্খা কুলর কিংবা এসি পবনরে শুয়াই দিয়ন্তু, অবস্থারে উন্নতি নহেলে স্বাস্থ্য কর্মচারীকু জনান্তু কিংবা অ্যাম্বুলেন্স ডাকন্তু।
1: বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাই অংশুঘাতর আশঙ্কা অধিক রহিথায়।
2: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা।

বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটকু ডিপি দেবী প্রসাদ হচ্ছে আপনার সহিত বর্তমান সময় যে আমি পুরোনা কথা ভাবু পুরোনা গীত কথা ভাবু সেতবে মনকু গোটিয়ে কথা আসে কি ওল্ড ইজ রিয়েলি গোল্ড তাহলে ওল্ড মানে পুরোনা জিনিসের যে চার্ম থাকে তাহা হুয়েত আমি নয় জিনিসের কেবে বি পাইপারিবানি পুরোনা গীত সহিত পুরোনা জিনিস সহিত সবুলে আমার স্মৃতি জড়িত হয়েকি রয়েথায় তেমন বর্তমান আপনার শুনে দেউছি কেতটি হিন্দি পুরোনা চলচ্চিত্রর গীত কেবল কেবল আপনার টিউন করে থাকে 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক আন কথা দিল সে দিল তাক

সৃষ্টি হতবা সেই সব মেমোরিজ আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাংরে রয়ে যায় না। তো এ বিষয়ে আগুকু বহু সারা কথা হবা, কিন্তু এবে আপনাদের শুনাই দিচ্ছি এই সুন্দর গীতটি, ওনলি অন 100.4 আকাশবাণী FM রেনবো কাটাক।

চুড়ি কলে গেন্ডালিয়া ঝাড়ি দেলে পরে ঝাড়ি দেলে পর রজা ঝিও বাহুনছি দেখি বুড়া বর আহ দেখি বুড়া বর উঠিলা কলা মেঘ ভোদেই উঠাণ কালি গাই চরি গলা তিয়ারি কধান বসিবা সঙ্গাত চাল তোহর মোহর বসিবা সঙ্গাত চাল।